0: ও ভরে খন প্রল শৈলি হতর লাই না
1: হই আছো মেওয়ানে বছে জি তারে মুই পিব মিমামি মার্বলারি প্রিব বীর দেশি সর মুবা গঙ্গা আর্ট গ্যালারি রি ইয়াব মই আছো
0: নাই ইয়াম বীর তৈয়ার তড়ি বা তারে নাসর বজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পরদি বীর ইয়াব মইলো খারে তারে প্রে আনো সেদি
1: স গঙ্গা আর্ট গ্যালারি রি তো তো বনেব রা আছো
0: তর মি মার্বল আর ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্পাই বনিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল আসি ব্যাজ দে মায়া চিলো বনিম রো
1: পহলে ভনেকো মইলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কে কে পাইন্ছ ভনেরে এক পটক পহলে সবাই ভন্দিও তা নেপালি ভাষামাই
2: বেশিসার নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোকমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মা মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাজ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুক সাথাই মায়াকো চিনো প্রমাণপত্র মেডাল র ট্রফি পনি বনাইন্ছ সাথে হামি কাহা ললিত কলা অধ্যয়ন গরিকা দক্ষ ব্যক্তি বাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং বনাইনু কা সাথে বিক্রি বিতরণ গরিন্ছ
3: পবিত্র গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশি শহর নগরপালিকা সাথ পুরানো বেঞ্চ চোক লমছুং প্রোপাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালি ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 066531387 মোবাইল নম্বর 9842646648 র 9843001883
4: কে টাউকো দুখনি কে পেট দুখনি কে দুখিয়া দুখিয়া জানি এই বেলা পখালা লাগে হইরান হইন কাহ জানি হলা কে গর্নে কে নগর্নে কইলেই বিরামি ভয়ের কেই মেলো মেসে ফেলি
5: বুয়া চিট নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গইহালাম এই বিশি শহরক সেরা চোখ দেখি কারাকার জানে বাটো ছি যাম বরু
4: হুঞ্চ বুয়ারী গইহালাম সারে গাড়ো
5: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845664093
6: নববর্ষ 2083 কো পাবন অবসরমা জিল্লাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধি কো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ।
7: অধ্যক্ষ অর্জুন গুরুং, উপাধ্যক্ষ জুনুমায়া থাপা, প্রমুখ প্রশাসকীয় অধিকৃত বিজ্ঞান পৌড়েল এবং মশান্তি গাউপালিকা পরিবার ফুলবুলে লমজুং।